0: জীবন আলীর যুগলবন্দি,
1: আমার এটি নতুন অনুষ্ঠান। জীবনের খলাবমাক মসৃণ করে নিজের লগতে দহজনকো অনুপ্রাণিত করা সফল দম্পতির কাহিনীরে
0: জীবন আলীর যুগলবন্দি।
1: মাহর প্রথমটো দেওবারে নিশা 9:30 বজাত সাক্ষাৎ গ্রহণ আর প্রযোজনা সীমান্ত বার্মার।

প্রিয় শ্রোতা, যুববাণীর অনুষ্ঠান আরম্ভ করার আগতে জানুসুন আহ কি অনুষ্ঠানে সজোয়া হয়েছে আমার আজির আর কাইলর যুববাণী। গীতর নিয়মিয়া অনুষ্ঠান মনোরঞ্জন শুনবলে পাব 5:15। 5:55 আগবহা হব নিয়োগ প্রত্যাশী যুবক যুবতীর উদ্দেশ্যে প্রচারিত অনুষ্ঠান শিক্ষণ প্রশিক্ষণ সংস্থান। উদ্দেশনা ভার্গবীর কণ্ঠত লোকগীত শুনবলে পাব 6:10। ৬:30 শুনবলে পাব রুঞ্জুন শর্মার কণ্ঠত আধুনিক গীত। ৭:20 প্রচার করা হব লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো যুববাণী। আজি অতিথিরূপে উপস্থিত থাকিব চলচ্চিত্র পরিচালক প্রণব ভরালী আর অভিনেতা জিন্টু কুমার কাশ্যপ। অনুষ্ঠানের আগ ধরব ভাস্কর শইকীয়ায়। অনুষ্ঠানটির প্রযোজনা ইন্দ্রজিৎ দাসর। প্রিয় শ্রোতা, এনেদরে সামরা হব আমার আজির যুববাণী।

0: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ প্ৰাগজ্যোতিষপুৰ। এতিয়া শুনক সংস্কৃতত বাতৰি, ৰিলে কৰা হ'ব দিল্লী কেন্দ্ৰৰ পৰা।
1: ইয়ম আকাশবাণী সম্প্রতি বার্তা শ্রূয়ন্তাম প্রবাচক কৃষ্ণপ্রসাদোপাধ্যায়। আদৌ মুখ্যাঃ বার্তাঃ। অদ্য সংবিধান হত্যা দিবসঃ আচর্যতে। আপাতকালকালে লোকতান্ত্রিক মূল্যানাম রক্ষয়ন্ত্রিভ্যঃ প্রধানমন্ত্রিণা নরেন্দ্র মোদিনা শ্রদ্ধাঞ্জলিঃ সমর্পিতা। বিদেশ কার্যমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করঃ বৈশ্বিক সমস্যানাম মধ্যে দৃঢ়তর সহযোগস্য আহ্বানম কুর্বন দক্ষিণ কোরিয়া দেশস্য জেজু মঞ্চে বসুধৈব কুটুম্বকম ইত্যস্য উদ্ঘোষশ্চ অকরোত্। ভারতস্য ব্রিক্স 2026 ইত্যস্য অধ্যক্ষতায়াঃ অন্তর্গতম গুরুগ্রামনগরে ব্রিক্স ঊর্জামন্ত্রিণাম